সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী নগাঁও, আরম্ভ করছো গীতর অনুষ্ঠান মূর্ছনা। প্রথমে জামানেকো দিখানাহে বুলছবির এটি গীতের, এয়া আর ডি বর্মন।

0: আপুনি শুনি আছে আকাশবাণী নগাঁৱৰ মূৰ্ছনা।
1: দেউতা দিয়ক 3000।
2: কিয় বোপা?
1: মোৰ পকেট মানি।
2: আরে মাত্র এটা 2000 ক্যাশ আছে।
1: আরে দেউতা, বুলেট ট্রেনের যুগত গরু গাড়ি চলাই আছে, ডিজিটাল পেমেন্ট চলাওক।
2: হ্যাঁ
1: নহয়, অ সিধা ইউপিআই রে পেমেন্ট কর, একদম সহজ।
2: আরে বাহ, মোকো শিকাই দিয়া, তোমার 1000 লই যা।
1: আপনার মোবাইলটো দিয়ক,
2: লই লওয়া।
1: ভারতে করে ডিজিটাল ধন পরিশোধ,
3: সকল লেনদেন এতিয়া হল সহজ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: অনুষ্ঠানৰ শেষত শুনোৱা হওক দ্বিজেন কোঁৱৰৰ কণ্ঠৰেটি গীত, গীতিকাৰ দ্বিজেন্দ্ৰ মোহন শৰ্মা, প্ৰযোজনা মোহনলাল ব্ৰহ্মৰ।

পানী পানী অ নহয় নহয় নহয় মুখলৈকে নহয় তিনি আঙুলমান কমাই দিব লাগে হেন এতিয়া মচুৰ মাহকে দুটামান বহাই দিব লাগে

এটি যাযাবর, ময় এটি যাযাবর, ধরার দিহিঙে দীপাঙে লরণি বিচারি নিজা ঘর, ময় এটি যাযাবর।

0: দেউতা দিয়ক 3000।
1: কিয় বোপা?
0: মোৰ পকেট মানি।
1: আরে মাত্র এটা 2000 ক্যাশ আছে।
0: আরে দেউতা, বুলেট ট্রেনের যুগত গরু গাড়ি চলাই আছে, ডিজিটাল পেমেন্ট চলাওক।
1: হ্যাঁ
0: হ্যাঁ নহয় অ সিধাই UPI রে পেমেন্ট করক, একদম সহজ।
1: আরে বাহ, মোকো শিকাই দিয়া, তোমার 1000 লই যা।
0: আপনার মোবাইলটা দিয়ক,
1: লই লওয়া।

0: ইমানপৰে শ্ৰোতাই আজিৰ এজন শিল্পীৰ গীতৰ অনুষ্ঠানত প্ৰগতি মহন্তৰ কণ্ঠত গীত শুনিবলৈ পালে।
1: দেউতা, দিয়ক 3000।
2: কিয় বোপা?
1: মোৰ পকেট মানি।
2: আরে মাত্র এটা 2000 ক্যাশ আছে।
1: আরে দেউতা, বুলেট ট্রেনের যুগত গরু গাড়ি চলাই আছে, ডিজিটাল পেমেন্ট চলাওক।
2: হ্যাঁ
1: হ্যাঁ নহয়, অ সিধাই ইউপিআই রে পেমেন্ট কর, একদম সহজ।
2: আরে বা, মোকো শিকাই দিয়া, তোমার 1000 লই যা।
1: আপনার মোবাইলটো দিও।
2: লই লওয়া।
1: ভারতে করে ডিজিটাল ধন পরিশোধ,
3: সকল লেনদেন এতিয়া হল সহজ।